বাঙালির জীবনে 22শে শ্রাবণ এক গভীর বিষাদের ও শ্রদ্ধার দিন। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাংলা সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির জগতে তার মহাপ্রয়াণের দিনটি প্রতি বছর 22শে শ্রাবণ বা রবীন্দ্র প্রয়াণ দিবস হিসেবে পরম শ্রদ্ধায় পালিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতির মননে ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তার কবিতা, গান, উপন্যাস, নাটক এবং দর্শন বাঙালির আবেগকে যেভাবে ছুঁয়ে গেছে তা অতুলনীয়। 22শে শ্রাবণ সারা বিশ্ব জুড়ে রবীন্দ্রপ্রেমীরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিশ্বকবির অমর সৃষ্টি ও বাণীর মাধ্যমে তাকে স্মরণ করি তারই একটি জনপ্রিয় গান দিয়ে।

0: নমস্কার, আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র FM-এর 101.7 মেগাহার্সে। সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাতরং। কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ যে অনুষ্ঠানটি আমরা উপস্থাপনা করতে চলেছি তার নাম স্মরণে রবীন্দ্রনাথ। আর এ অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছি আমি রুদ্রাণী ঘোষ, আর আমার সঙ্গে রয়েছেন
1: আমি মুনমুন দত্ত।
0: নমস্কার।

ঠাকুর ছিলেন বিশ্ববন্দিত কবি, সাহিত্যিক, সুরকার, নাট্যকার, ঔপন্যাসিক, ছোট গল্পকার, চিত্রশিল্পী ও শিক্ষাবিদ। তিনি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। ছোটবেলা থেকেই তিনি সাহিত্য চর্চা শুরু করেন। কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও চিত্রকলাসহ নানা ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রাখেন। তাঁর রচিত গানের সংখ্যা 2000-এরও বেশি, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। তাঁর কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ছিলেন এশিয়ার প্রথম নোবেলজয়ী সাহিত্যিক। 1901 সালে তিনি বীরভূমের শান্তিনিকেতনে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। শিক্ষা, মানবতাবাদ ও বিশ্ব সংস্কৃতির বিকাশে তাঁর অবদান আজও অনন্য। রবীন্দ্রনাথ ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রচনা করেন। তাঁর সাহিত্য ও দর্শনের মূল ভিত্তি ছিল মানবতা, প্রকৃতি প্রেম, স্বাধীন চেতা মনন এবং বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শ। 1941 সালে 7ই অগাস্ট কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর সাহিত্য, সঙ্গীত ও চিন্তাধারা আজও বিশ্বজুড়ে সমানভাবে সমাদৃত। তিনি বাংলার সাহিত্য ও সংস্কৃতির এক চিরন্তন আলোকবর্তিকা।

রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় 2,232টি গান রচনা করেছিলেন, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। তার গান বিষয়বস্তু ও ভাব অনুযায়ী বিভিন্ন পর্যায়ে বিভক্ত। প্রধান পর্যায়গুলো হল পূজা পর্যায়। পূজা পর্যায়ে ঈশ্বর ভক্তি ও আত্মসমর্পণের গান। প্রেম পর্যায়ে আছে মানবপ্রেম ও হৃদয়ের অনুভূতির গান। প্রকৃতি পর্যায়ে আছে ঋতু, ফুল, নদী, আকাশ ও প্রকৃতির সৌন্দর্য নিয়ে গান। স্বদেশ পর্যায়ে দেশপ্রেম ও মাতৃভূমির প্রতি ভালোবাসার গান। বিচিত্র পর্যায়ে আছে নানা বিষয়, দর্শন, জীবনবোধ ও মানবিক অনুভূতির গান। আর আনুষ্ঠানিক পর্যায়ে আছে বিভিন্ন অনুষ্ঠান, উৎসব ও বিশেষ উপলক্ষের জন্য রচিত গান। গীতবিতানে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলোকে মূলত 6টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন। রবীন্দ্রসঙ্গীতের অন্যতম প্রধান ধারা হল পূজা। এই ধারার গানগুলিতে ঈশ্বরের ভক্তি, আত্মসমর্পণ, মানবপ্রেম, আত্মশুদ্ধি এবং অন্তরের শান্তির আকাঙ্ক্ষা গভীরভাবে প্রকাশ পেয়েছে। রবীন্দ্রনাথের পূজার গান কোনো নির্দিষ্ট ধর্মীয় আচার বা সম্প্রদায়ের উপর সীমাবদ্ধ নয়, বরং তা বিশ্ব মানবতার চেতনা ও সর্বজনীন ঈশ্বর ভাবনার প্রকাশ। এই গানগুলিতে মানুষের দুঃখ, আনন্দ, আশা, প্রার্থনা এবং জীবনের নানা উপলব্ধি ঈশ্বরের সঙ্গে এক আন্তরিক সংলাপের রূপ পেয়েছে। তাই রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান শুধু উপাসনার গান নয়, আত্ম অন্বেষণ ও মানব কল্যাণেরও গান।

সঙ্গীতের প্রেম পর্যায় বাংলা গানের অন্যতম সমৃদ্ধ ও জনপ্রিয় ধারা। এই পর্যায়ের গানগুলিতে প্রেমের নানা অনুভূতি, প্রথম ভালোবাসা, আকাঙ্ক্ষা, মিলন, বিরহ, অপেক্ষা, আনন্দ, বেদনা এবং আত্মিক টান অত্যন্ত সূক্ষ্ম ও কাব্যিক ভাষায় প্রকাশ পেয়েছে। রবীন্দ্রনাথের প্রেমের গান শুধু নারী পুরুষের ভালোবাসায় সীমাবদ্ধ নয়, এর মধ্যে মানব প্রেম, সৌন্দর্যবোধ এবং জীবনের গভীর অনুভূতিরও প্রকাশ রয়েছে। তাঁর প্রেমের গান হৃদয়ের কোমল আবেগকে যেমন স্পর্শ করে, তেমনি মানুষের মনকে সৌন্দর্য, সংবেদনশীলতা ও মানবিকতার দিকেও উদ্বুদ্ধ করে।

রবীন্দ্রসঙ্গীতের প্রকৃতি পর্যায় বাংলা গানের এক অনন্য সম্পদ। এই পর্যায়ের গানগুলিতে ঋতুচক্র, নদী, আকাশ, মেঘ, বৃষ্টি, ফুল, পাখি, বনভূমি এবং বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্য জীবন্ত হয়ে উঠেছে। রবীন্দ্রনাথ প্রকৃতিকে শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় হিসেবে দেখেননি, তিনি মানুষের মন, অনুভূতি ও জীবনের সঙ্গে প্রকৃতির গভীর সম্পর্ক তুলে ধরেছেন। গীতবিতানে প্রকৃতি পর্যায়ের গানগুলো আবার গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এই ছয় ঋতুর ভিত্তিতে বিন্যস্ত। প্রতিটি ঋতুর নিজস্ব রূপ, রং, গন্ধ ও আবেগ তার গানে অত্যন্ত শিল্পিতভাবে প্রকাশ পেয়েছে।

রবীন্দ্রসঙ্গীতের স্বদেশ পর্যায়ে বাংলাদেশাত্মবোধক গানের এক উজ্জ্বল অধ্যায়। এই পর্যায়ের গানগুলিতে মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা, দেশের প্রকৃতি ও সংস্কৃতির প্রতি গর্ব, মানুষের প্রতি মমত্ববোধ এবং জাতীয় চেতনার প্রকাশ ঘটেছে। রবীন্দ্রনাথ দেশপ্রেমকে কখনো সংকীর্ণতার মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তাঁর স্বদেশ চেতনা মানবতাবাদ ও বিশ্বজনীনতার সঙ্গে যুক্ত। বিশেষ করে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তাঁর স্বদেশ পর্যায়ের বহু গান মানুষকে ঐক্য, আত্মমর্যাদা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল। রবীন্দ্রসঙ্গীতের স্বদেশ পর্যায় আমাদের শেখায় দেশকে ভালোবাসা মানে শুধু দেশের মাটিকে ভালোবাসা নয়, দেশের মানুষ, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যকে শ্রদ্ধা করা এবং দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করার মানসিকতা গড়ে তোলা।

রবীন্দ্রসঙ্গীতের বিচিত্র পর্যায়ে এমন একটি বিভাগ যেখানে পূজা, প্রেম, প্রকৃতি বা স্বদেশ এই নির্দিষ্ট বিষয়গুলির বাইরে থাকা নানা ভাবনা, অনুভূতি ও জীবনের অভিজ্ঞতা স্থান পেয়েছে। এই পর্যায়ের গানগুলিতে মানব

বিশ্বাস এবং জীবনবোধের নানা দিক গভীরভাবে প্রকাশিত হয়েছে। বিচিত্র নামের মধ্যেই এর বৈশিষ্ট্য নিহিত। এখানে বিষয়ের বৈচিত্র্যই প্রধান, আর এই পর্যায়ের গানগুলিতেও কখনো জীবনের আনন্দ, কখনো সংগ্রামের প্রেরণা, কখনো আত্মশক্তির আহ্বান, আবার কখনো মানবিক মূল্যবোধের প্রকাশ দেখা যায়।

সঙ্গীতের আনুষ্ঠানিক পর্যায়ে এমন সব গান নিয়ে গঠিত যা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও জাতীয় অনুষ্ঠানে গাওয়ার উদ্দেশ্যে রচিত। এই গানগুলিতে উৎসবের আনন্দ, শুভেচ্ছা, প্রার্থনা, অভ্যর্থনা, বিদায়, সমবেত চেতনা এবং মানব কল্যাণের বার্তা সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। শান্তিনিকেতনের বিভিন্ন উৎসব যেমন পৌষ উৎসব, বসন্ত উৎসব, বর্ষবরণ, বর্ষাবরণ, সমাবর্তন ইত্যাদি উপলক্ষে রবীন্দ্রনাথ বহু আনুষ্ঠানিক গান রচনা করেছিলেন। এসব গানে অনুষ্ঠান ভেদে উপযুক্ত আবহ, শৃঙ্খলা, সৌন্দর্য ও মিলনের বার্তা ফুটে ওঠে। আনুষ্ঠানিক পর্যায়ের গান শুধু অনুষ্ঠানকে সুশোভিত করে তাই নয়, বরং মানুষের মধ্যে ঐক্য, সৌহার্দ্য, শৃঙ্খলা এবং সাংস্কৃতিক চেতনাও জাগিয়ে তোলে। এই কারণে রবীন্দ্রসঙ্গীতের আনুষ্ঠানিক পর্যায় আজও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জাতীয় আয়োজনে সমানভাবে সমাদৃত।

মৃত্যু শুধু বাংলার নয়, সমগ্র বিশ্বের জন্য এক গভীর শোকের ঘটনা ছিল। তার প্রয়াণে ভারত ও বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তি গভীর শ্রদ্ধা নিবেদন করেছিলেন। মহাত্মা গান্ধী তাঁকে শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন, তিনি শুধু একজন মহান কবিই নন, তিনি ছিলেন একজন মহান জাতীয়তাবাদী এবং মানবতাবাদী। জওহরলাল নেহরু বলেছিলেন, ভারত তার সর্বশ্রেষ্ঠ সন্তানদের একজনকে হারালো, তার জীবন ও সাহিত্য আমাদের পথ দেখিয়ে যাবে। সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথকে ভারতের সাংস্কৃতিক জাগরণের সর্বশ্রেষ্ঠ পুরুষদের একজন হিসেবে অভিহিত করে, তার প্রয়াণকে জাতির অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন। অ্যালবার্ট আইনস্টাইন রবীন্দ্রনাথের জীবদ্দশায় তার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছিলেন। মৃত্যুর পরেও বিশ্বের নানা প্রান্তে তাকে মানব সভ্যতার এক অসাধারণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করা হয়। এছাড়া রবীন্দ্রনাথের মৃত্যুর পর শান্তিনিকেতন, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি এবং ভারতের বিভিন্ন প্রান্তে শোকসভা অনুষ্ঠিত হয়। অসংখ্য কবি, সাহিত্যিক, শিল্পী ও সাধারণ মানুষ তাঁর শেষ যাত্রায় অংশ নেন। সংবাদপত্রে বিশেষ সম্পাদকীয় প্রকাশিত হয় এবং তাঁকে বিশ্বকবি, মানবতাবাদী ও বিশ্ব সংস্কৃতির দূত হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। কবির স্মরণে তাই তো নজরুল বলেছেন, দুপুরের রবি পড়িয়াছে ধোলে অস্ত পথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগনতলে, বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনিছিলে নাকি, তাই কি রোগের ছলনা করিয়া মিলিলে না রাখি, আজ বাংলার নারীতে নারীতে বেদনা উঠেছে জাগি, কাঁদিছে সাগর নদী অরণ্য, হে কবি তোমারও লাগি।

শ্রোতা বন্ধু, আজকের মতো সাতরং অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজ উপস্থাপনার দায়িত্বে ছিলাম আমি মুনমুন দত্ত, সঙ্গে রুদ্রাণী ঘোষ। নমস্কার।